বিছর কবে লই মা, বিছর কবে লই মা, ঝং ঝংয়ে বগনে খরে কলম, আব তো ছোরা কুদনে বলাম, দিন ভরি খেল দো মলাই নেই ভুল সাত পরে পছি আমার লাইফ।